0: আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতার কাষ চাপক।
1: আওয়ার ভয়েস গেটস ইউ হার্ড এভরিওয়্যার।
0: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ কৰিবলৈ আৰু চৰকাৰী আঁচনিৰ বিষয়ে অৱগত কৰাবলৈ আমাৰ ফোন নম্বৰটি হৈছে
1: 6900453528।
0: আকাশবাণী গুৱাহাটী, সর্বক্ষণ সর্বত্র আপোনাৰ সৈতে।

প্রিয় শ্রোতা, জ্যোতিপ্রসাদ আগরওয়ালা দেবে 1917 চনত 14 বছৰ বয়সতে এখনি পূর্ণাঙ্গ নাট সুনীত কৌরী রচনা করেছিল। সুনীত কৌরী এখনি পৌরাণিক আখ্যানমূলক রোমান্টিক নাট।

0: সেইবিলাক ক্যালকুলেট করে সেই ট্রিটমেন্টবিল করা হয়, সেইটাক একোস্টিক ট্রিটমেন্ট বলে কয়। সেই একটা ডর ফিল্ড এটা যত আমার লড়াবিলাকে কাম করে আছে বা কাম করব আর ভবিষ্যতে। তারপর অডিও ভিজুয়াল সার্জন মানে ক্যামেরা কিনলো, রেকর্ডার কিনলো, মাইক্রোফোন কিনলো বা যিয়ে নিকিনো, অডিও ভিজুয়াল যেবিলাক কাম করো, এডিটিং টেবিলত আমি এডিটিং শুট কিনলো, সেইবিলাক কিনিলেইতো নহব, সেইবিলাকও মেইনটেনেন্স করব লাগিব, কোনোবাই ঠিকঠাক করব লাগিব, বেয়া হলে স্পেয়ার্স বিলাক লগাব লাগিব। তো সেইটোর কারণে আকো সেই সাউন্ড ইঞ্জিনিয়ার, কিহৰ কাৰণে সাউন্ড ইঞ্জিনিয়ারিং বুলি কৈছে নহয়, সেইকাৰণে সেই সাউন্ড ইঞ্জিনিয়ার বিলাকে আকো সেই মেইনটেনেন্সত কাম করে। আর যদি কোনোবাই করিব পারে সেইটো কাম, তেতিয়াতো সেইটো বহুত টকার কাম, আর পৃথিবীত বহুত ডিমান্ড মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার এটা আজিকালি। তারপর হল কনসালটেন্ট, বোলে মই 30 বছর এইবিলাক কাম করলো, রেকর্ডিং করলো, মই গাঁয়ে ভূঁয়ে পাহাড়ে পর্বতে ঘুরলো, রেকর্ডিং ফলে বহুত দাম করলো, মই একোস্টিক ট্রিটমেন্ট একোস্টিক ডিজাইনার হিসাবে কাম করলো, মেইনটেনেন্স ডিজাইনার হিসাবে কাম করলো, এট দ্য এজ অফ 60 মোৰ সেইবোৰ কাম করব মন নোযোৱা হব লাহে লাহে, কারণ কিমান কাম করি এটাই কাম। তেতিয়া কি হব, যেনেকুৱা ডক্টর বিলাকে ঘৰত বহিয়ে কাম করে, মানে রিটায়ারমেন্টের পিছত ঘৰতে চেম্বাৰ নাথাকে জানো, ঘৰতে চেম্বাৰ থাকে, সেইটো চেম্বাৰ আমাৰো আছে, সেইটো কি কয় আমি কনসালটেন্ট বুলি কওঁ, তেতিয়া যে একোস্টিক বা সাউন্ড কনসালটেন্ট, ডিজাইন কনসালটেন্ট, তেতিয়া আমি আমাৰ হাতত বহুত কাম আহে। যেনেকুৱা এটা ষ্টুডিও বনাব, আপুনি মোক প্রজেক্ট রিপোর্টটো বনাই দিয়ক কি লাগিব, তেতিয়া আমি সাইট ভেরিফাই করে প্রজেক্ট রিপোর্টটো বনাও, বা সিনেমা এখন করব, তেতিয়া প্রডিউসারজন প্রথমে আমার ওসর আহে যে মোৰ সিনেমাখনৰ ফাইনেল আউটপুটটো কি হব, কারণ এখন সিনেমা যেতিয়া আমি করিম, সেই সিনেমাখন আমি গোলটো ফিক্স করব লাগিব প্রথমে। আগতে কি আছিল, ৰেণ্ডমলি সিনেমা করে গেছিল, তা মাইক্রোফোন দেখাব, কোনোবা এজন ধরে থাকে মাইক্রোফোনটো, বা সেইটো গাইড ভয়েস লৈ ফেলে কাম করো। আজিকালি নহয়, আগতে এতিয়া আজিকালি হল আমি গোল ফিক্স করো যে মোৰ সিনেমাখন স্ক্রিন কত হব, চাব কোনে, জোনার কোন, স্ক্রিন হব ম্যাক্সিমাম মিনিমাম হব গুৱাহাটী মাল্টিপ্লেক্স কিটাত, আর ম্যাক্সিমাম বুসান ফিল্ম ফেস্টিভেলতে যাব বা টরেন্টত যাব, হেনেকুৱা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভেলবিলাকত যাব, যে তাতে স্কেলটো কি, তাতে কেনেকে, যেনেকে মই কওঁ যে আগতে মনো সাউন্ডৰ সিনেমা আছিল, তারমানে সাউন্ডটো খালি এটা ডিরেকশনৰ পৰা আছিল, কিন্তু তারপর স্টেডিও হল, স্টেডিও হল তারমানে সাউন্ডটো লেফট এন্ড রাইটৰ পৰা আহা করলে, তারপর হল কি কোয়াড্রাফনিক, তারমানে সাউন্ডটো মোৰ চাৰিওফালৰ পৰা আহা করলে, তারপর হল কি সাউন্ড এটা অবজেক্ট বুলি কওঁ, মানে ভিজুয়েলসটো যত যত যাব সাউন্ডটোও তাতে যাব, সেইটোক আমি থ্রি ডাইমেনশনেল সাউন্ড বুলি কওঁ। মানে খুব সহজে যদি মই বুজাই দিওঁ, যে এটা পানীর ট্যাঙ্ক এটার ভিতরত, এটা মোৰ তাত সিনটেক্স বা ওয়াটার ট্যাঙ্ক এটা আছে 1000 লিটার, মই বহি আছো ভিতরত, তো পানি মোৰ গাত কত কত লাগিব, সবতে লাগিব। হ্যাঁ, আমি যদি ভাবো যে সেই ট্যাঙ্কটো পানির নহয়, এটা সাউন্ডৰ ট্যাঙ্ক, তো মোৰ সাউন্ড কত লাগিব, সবতে লাগিব, তো সেইটোকে আমি থ্রি ডাইমেনশনেল সাউন্ড বলে কোম। আর সেই থ্রি ডাইমেনশনেল সাউন্ডটাই আমি প্রিপেয়ার করব লাগিব, কারণ এতিয়া আমার সাউন্ড ডিজাইন তো মনো সাউন্ড ডিজাইনক যদি মই প্রিপেয়ার করো নহব, মোৰ ডাইমেনশন হব লাগিব থ্রি ডাইমেনশন, মানে যিটো সবতকে লেটেস্টত আছে এতিয়া গোটেই পৃথিবীত, সেই সাউন্ড ডিজাইন লৈ ফেলে মই কাম করব লাগিব। কারণ নর্মেল কনসেপ্ট এটা, যদি এক্সাম্পল দিওঁ যে আমার একটা হাফ প্যান্ট আছে, মই ইচ্ছা করলে লং প্যান্ট করব পাৰিম জানো, নোৱাৰো, টানি টুনি তো করব নোৱাৰো, কিন্তু মোৰ লং প্যান্ট এটা আছে, মই ভাবিলো যে হাফ প্যান্ট করিম, এটা কাটি দিম মই, ঠিক সেনেকে একদম টপ হেৰিটোত মই যিটো কনফিগারেশন আছে মই সেইটো করব লাগিব, আর সেইটো আজির ডেটত সিনেমার ক্ষেত্রত সেইটোক আমি কওঁ ডলবি এটমস, আজির ডেটত দেই, কিন্তু এইটো ডাইনামিক প্রসেস, মানুহে যি চিন্তা করে সেইটোৱে ডেভেলপড হয়, সেইকাৰণে সাউন্ড ডিজাইনটো মই এটমস করব লাগিব। এটমস করলে মোৰ কবাত মোৰ ধৰক গাঁৱত চলিব সিনেমাখন এটমসৰ, তেতিয়া মই মনো কৰি লম, কবাত আৰু অলপ ভাল হল এটা চলিব যত ষ্টেডিঅ' আছে তাতে মই ষ্টেডিঅ' কৰি লম, যত মোৰ 5.1 আছে ডলবি ডিজিটেল তাতে মই 5.1 কৰি লম, মানে মোৰ হাতত স্কোপ থাকিব, লিবার্টি থাকিব। যদি মই মনো কৰো সেইটোক মই আৰু এটমস কৰিব নোৱাৰিম, বা ডলবি ডিজিটেল কৰে বহুতে, কৰিলে নহব, তাৰমানে এটা লাউ টেষ্ট একেই পাম, কথাটো হল লাউ এটা যদি মই জাতি লাউ এটা কাটি খাওঁ, মই যিমান ভাগেই নকৰো কিয় টেষ্টটো একেই, সেইকাৰণে এটমস্টো সেনেকুৱা নহয়, ডলবিটো এনেকুৱা নহয়, শ্বুটিঙতে তাৰ প্ৰিপেৰেশ্যন থাকিব লাগিব, সেইকাৰণে ফাৰ্ষ্ট ফিক্স দ্য গ'ল দেন ডু দ্য চাউণ্ড ডিজাইন, এই চাউণ্ড কনচালটেণ্টৰ সেইটো এটা দায়িত্ব। তাৰপিছত পাব্লিক এড্ৰেছ চিষ্টেম এটা বা অডিটৰিয়াম এটা বনাব, বনালে ডাইমেনশ্যন কিমান হব লাগিব ৰুমটোৰ, এই কথাবিলাক লৈ পেলাই তাৰমানে আমি চালো যে ডেকা অৱস্থাটো ইয়াৰ অপৰচুনিটি বহুত, যিটো মানে একদম দৌৰা দৌৰিকৈ কাম কৰিব পাৰে, এট দ্য এজ অফ 60 আমি ৰিটায়াৰমেণ্ট এজ বুলি কওঁ, ৰিটায়াৰমেণ্ট এজৰ পিছতো ঘৰত বহি কনচালটেণ্ট হিচাপে ধুনীয়াকৈ কাম কৰিব পাৰে, আৰু পৃথিৱীত বিভিন্ন ঠাইত কাম কৰি আছে এইটো লৈ
1: পেলাই।
0: আৰু চাউণ্ড ইঞ্জিনিয়াৰিং পঢ়াৰ আৰু এটা কথা এইটো আছে যে আমি ইনপুট দিব লাগে, তাৰমানে ইনপুট দিব লাগে, কাৰণে ইণ্ডাষ্ট্ৰিক ইনপুট দিব লাগে, যে কোনোবাই

0: প্ৰসূতা খন্তেক পাছতে দিল্লী কেন্দ্ৰৰ পৰা সমাচাৰ সন্ধিয়া নিউজ এট নাইন আৰু স্পটলাইট শুনিবলৈ পাব।
1: নমস্কাৰ, আকাশবাণী সে সমাচার সন্ধ্যা কে সাথ মই বিশাল শর্মা। মুখ্য সমাচার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নে ফ্রান্স কে এভিয়া মে G7 শিখর সম্মেলন সে অলগ আমেরিকা কে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সে মুলাকাত কি। নাবিকো কি সুরক্ষা আর হরমুজ জল ডমরু মধ্যে খোলনে কে মুদ্দে পর প্রমুখতা সে চর্চা হুই। প্রধানমন্ত্রী নে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ, ইউরোপীয় পরিষদ কে অধ্যক্ষ অ্যান্তোনিও কোস্তা আর ইউরোপীয় আয়োগ কে অধ্যক্ষ উরসুলা ফন ডের লেয়েন কে সাথ ভি দ্বিপক্ষীয় বৈঠকে কি। পেরিস মে ভিভাটেক 2026 মে ভারত মন্ডপ কে উদ্ঘাটন অবসর পর ভারত আর ফ্রান্স নে নবাচার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর প্রৌদ্যোগিকী সহযোগ পর প্রতিবদ্ধতা দোহরাই। রেলওয়ে নে কানেক্টিভিটি আর সুরক্ষা মে সুধার কে লিয়ে 1200 করোড় রুপে সে অধিক কি কই পরিযোজনাও কো মঞ্জুরি দি। মৌসম বিভাগ নে কাল দেশ কে পূর্বোত্তর ক্ষেত্র আর পশ্চিম বঙ্গাল কে হিমালয় কে তরাই বালে ক্ষেত্র মে মুসলাধার বারিশ কি আশঙ্কা ব্যক্ত কি। আর লখনউ মে দূসরে এক দিবসীয় ক্রিকেট ম্যাচ মে ভারত নে আফগানিস্তান কো 403 রান কা লক্ষ্য দিয়া। আব সমাচার বিস্তার সে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নে কহা হে কি হরমুজ জল ডমরু মধ্য কো খুলা রখনা বৈশ্বিক অর্থব্যবস্থা কে লিয়ে অত্যন্ত মহত্বপূর্ণ হে। এভিও মে জি সেভেন শিখর সম্মেলন সে অলগ আমেরিকা কে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কে সাথ দ্বিপক্ষীয় বৈঠক মে শ্রী মোদি নে নৌবহন কি স্বতন্ত্রতা সুনিশ্চিত করনে পর বল দিয়া।
2: এক্সেলেন্সি, হম জানতে হ্যায় কি মেরিটাইম ট্রেড কি দুনিয়া মে ভারত কে লাখো সিফেরার আজ দুনিয়া কে অলগ অলগ সমুদ্র মে আপনি সেবায় দে রহে হ্যায়, বিশ্ব কি প্রগতি মে বহুত বড়া যোগদান দে রহে হ্যায়। আর মে সমঝতা হুঁ কি উনকি সুরক্ষা ভি উতনা হি মহত্বপূর্ণ হ্যায়। মুঝে পুরা বিশ্বাস হ্যায় কি সমঝোতে মে সিফেরার কি সুরক্ষা ভি সুনিশ্চিত হোগি আর উসকো প্রাথমিকতা মিলেগি। এক্সেলেন্সি, মে ফির এক বার পশ্চিম এশিয়া মে শান্তি বহাল করানে কে আপকে ভরসক প্রয়াসো কা মে পুরি পুরি প্রশংসা করতা হুঁ।
1: শ্রী মোদি নে ভারত আর আমেরিকা কে বিচ ব্যাপার বার্তা কে সুচারু রূপ সে আগে বড়নে পর প্রসন্নতা ব্যক্ত কি। इससे पहले प्रधानमंत्री ने जर्मन चांसलर फ्रेडरिक मर्ज, यूरोपीय परिषद के अध्यक्ष एंटोनियो कोस्ता और यूरोपीय आयोग के अध्यक्ष उर्सुला फॉन डेर लेयेन के साथ भी द्विपक्षीय बैठकें की। श्री मोदी ने जर्मनी के चांसलर फ्रेडरिक मर्ज के साथ बैठक में पश्चिम एशिया की स्थिति और रूस यूक्रेन संघर्ष सहित क्षेत्रीय और वैश्विक घटनाक्रमों के बारे में चर्चा की। उन्होंने इस वर्ष के शुरू में भारत यूरोपीय संघ के बीच मुक्त व्यापार समझौते के पूरा होने और भारत जर्मनी महत्वपूर्ण भागीदारी में आई नई गति पर संतोष व्यक्त किया। श्री मोदी ने यूरोपीय आयोग की अध्यक्ष उर्सुला फॉन डेर लेयेन

সুখী হে কি কমে দুঃখরে কথা। জেরেঙা পথারত গাঁঠি হাজরিকার সমতার কোপ খায় খায় জয়মতী ভাগুড়ি পড়িছে। কোনোবা পথিকে গাইছে দুঃখর কথা, সুরবিন্যাসত গীতটিত কিছু পশ্চিমীয়া সংগীতর প্রভাব পড়িছে। মালুতীরে চাকি খোপাতে পিন্ধিলোঁ।

কয়না উহার আজি গোপনে অনিরুদ্ধর হইতে বিয়া সম্পন্ন হব। সখীসকলে বিয়ানাম গাইছে, দুটি দেহা এটি হওঁ হওঁ, শেৱালি কোমল দুটি ওঠ, আন দুটি ওঠত বিলীন হৈ যাব খুজিছে, লাজুকী কুঁৱৰী মৰহি যোৱাৰ উপক্ৰম হৈছে লাজতে।

1939 কথা বাপুজি মহাত্মা গান্ধীয়ে দেশখন স্বাধীনতার বাবে জগাই তুলিছে। তার রেকর্ডিং হয়েছে কলিকতার অরোরা ফিল্ম কর্পোরেশনত। প্লেব্যাক সিস্টেম আরম্ভ হওয়াই নাই তেতিয়া। গতি 13 বছরীয় মোক ভলেন্টিয়ারের সাজ পোশাক পিন্ধাই গাইছে বিশ্ববিজয়ী নওজোয়ান, বিশ্ববিজয়ী নওজোয়ান। এই গীতটি 1942 চনের অভূতপূর্ব অগ্নি আন্দোলনত সমগ্র ভারতবাসীক স্তম্ভিত করেছিল। আজিও ই অর্থপূর্ণ।